0: দেখুন ভারি ফুটল আঁখি, ভাবত নেই। আগে আসন কাছে ঘরে, কোনি এদায় যাওত নেই। আগে আসন কাছে ঘরে, কোনি এদায় যাওত নেই। কায় হলি কোনি সাঙ্গা, কায় হলি কোনি সাঙ্গা, ভাইগ মানি দাদা ভাই। কায় হলি কোনি সাঙ্গা, ভাইগ মানি দাদা ভাই। কায় কাজে নসলি রাজ, কায় কাজে নসলি রাজ, সাঙ্গ আজা সাঙ্গ আই। কায় কাজে নসলি রাজ, সাঙ্গ আজা সাঙ্গ আই, সাঙ্গ আজা সাঙ্গ আই।
1: এবে শুনতে রহ কবিতা পাঠ শ্রী হরিহর বৈষ্ণবলে। ভাই বহিন মন, ইয়ে সপ্পায় কবিতা তুমচো মনকে ভেদলি হতি, নগত লাগলি হতি, মনকে ভেদুন ভাতি, মনকে সুতুর গোটকে সাঙ্গুয়ায় হু নয় কবিতা। আজিচো কবিগোষ্ঠী নে আজিচো কবিরালা শ্রী ঘনশ্যাম নাগ, শ্রী দাদা জোকাল আর শ্রী হরিহর বৈষ্ণব। আদায় আজিচো কবিগোষ্ঠী লে দিয়া বিদা, জুহা।